নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অনুষ্ঠান। সবুজ রাখি পৃথিবীকে, পৃথিবীকে সবুজ রাখুন, এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের কাছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের যোগান, গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়, বাতাসে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে পরিবেশকে নির্মল রাখে। অতিরিক্ত গাছ কাটার ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে প্রতিনিয়ত হু হু করে। পর্যাপ্ত বনায়ন সঠিক সময়ে বৃষ্টিপাত ঘটাতেও সাহায্য করে। বন্য প্রাণের বাসস্থান জঙ্গল বা গাছপালাই হলো পশু পাখির প্রাকৃতিক বাসস্থান। সবুজ প্রকৃতিকে ধ্বংস হলে বন্য প্রাণীরাও একদিন বিলুপ্ত হয়ে যাবে, যা মানুষের অস্তিত্বকে বিপন্ন করবে। আমাদের করণীয় কিছু পদক্ষেপ হলো, প্রতিটি ফাঁকা জায়গায় বা বাড়ির ছাদে আরও বেশি করে গাছ লাগানো উচিত। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে এখানে আমাদের মাটির পাত্র ব্যবহার করতে হবে, যাতে এই প্লাস্টিক মাটিতে মিশে গিয়ে মাটির উর্বরতাকে না নষ্ট করতে পারে, সেদিকে লক্ষ্য রাখাও আমাদের একান্ত প্রয়োজন। পরবর্তী প্রজন্মের জন্য এক সুস্থ দূষণমুক্ত পৃথিবী রেখে যেতে পারলে আজকে গাছ কাটার বিরুদ্ধে এই মুহূর্তেই আমাদের সোচ্চার হতে হবে। প্রকৃতির মাঝেই মানুষের প্রাণ অন্তর্নিহিত আছে। প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে। তাই বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে বেশি করে গাছ লাগাই এবং আমাদের এই সুন্দর পৃথিবীকে আরো সবুজ করে তুলি, সুন্দর রাখি।

0: কথিকা রামেশ্বর সাউর কাছ থেকে।
1: বিজ্ঞান আমাদের জীবনে এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। একদিকে যেমন বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি অন্যদিকে এটি আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। প্রশ্ন হলো, বিজ্ঞান কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। চিকিৎসা, যোগাযোগ, পরিবহন, শিক্ষা, প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞান আমাদের জীবনকে উন্নত করেছে। রোগ নিরাময়ে বিজ্ঞান আমাদের নতুন নতুন ওষুধ এবং চিকিৎসা পদ্ধতি দিয়েছে। যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট এবং মোবাইল ফোন আমাদের পৃথিবীকে ছোট করে দিয়েছে। পরিবহনের ক্ষেত্রে বিমান এবং রেল আমাদের দ্রুত গন্তব্য পৌঁছানোর সুযোগ করে দিয়েছে। কিন্তু বিজ্ঞানের এই অগ্রগতির সাথে সাথে আমরা কিছু নেতিবাচক দিকও দেখতে পাচ্ছি। বিজ্ঞানের অপ্রয়োজনীয় ব্যবহার আমাদের পরিবেশকে দূষিত করেছে, প্রাকৃতিক সম্পদকে নিঃশেষ করেছে, পারমাণবিক অস্ত্রের মতো ভয়াবহ আবিষ্কার মানব জাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে, সোশ্যাল মিডিয়ার মতো প্রযুক্তি আমাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তাহলে বিজ্ঞান কি আশীর্বাদ না অভিশাপ? উত্তরটা নির্ভর করে আমরা বিজ্ঞানকে কীভাবে ব্যবহার করছি তার উপর। বিজ্ঞান নিজে কোনো অভিশাপ নয়, তবে এর ভুল ব্যবহার আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। আমাদের বিজ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে এটি আমাদের জীবনকে আরও উন্নত এবং অর্থপূর্ণ করে তোলে। বিজ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আমাদের বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, বিজ্ঞান মনস্ক হতে হবে এবং প্রযুক্তির নৈতিক দিকগুলো বিবেচনা করতে হবে। তবে আমরা বিজ্ঞানের সুবিধাগুলো ভোগ করতে পারবো এবং এর নেতিবাচক দিকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের মনে রাখতে হবে, বিজ্ঞান একটি শক্তিশালী অস্ত্র, এর ব্যবহার আমাদের হাতে। আমরা এটিকে ভালোর জন্য ব্যবহার করতে পারি, আবার খারাপের জন্য ব্যবহার করতে পারি। আমাদের সিদ্ধান্ত নির্ধারণ করবে বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান আমাদের জীবনকে করেছে সহজ আর সভ্যতাকে দিয়েছে নতুন উচ্চতা। চিকিৎসা, যোগাযোগ, পরিবহন সব ক্ষেত্রে বিজ্ঞান নিয়ে এসেছে বিপ্লব। আমরা পেয়েছি উন্নত চিকিৎসা, তাৎক্ষণিক যোগাযোগ আর দ্রুত পরিবহন ব্যবস্থা। বিজ্ঞানের অগ্রগতির ফলে চিকিৎসা ক্ষেত্রে আমরা পেয়েছি নতুন নতুন আবিষ্কার। বিভিন্ন রোগের চিকিৎসার জন্য তৈরি হয়েছে নতুন ওষুধ আর চিকিৎসা পদ্ধতি। পেনিসিলিনের আবিষ্কার যেমন বাঁচিয়েছে লক্ষ লক্ষ প্রাণ, তেমনি আজকের দিনে ক্যান্সারের মতো রোগের চিকিৎসাও সম্ভব হয়েছে বিজ্ঞানের কারণে। যোগাযোগ ব্যবস্থা তো বিজ্ঞান এনেছে বিপ্লব। টেলিফোন, ইন্টারনেট আর মোবাইল ফোনের মাধ্যমে আমরা এখন বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। ইমেল আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এখন সহজেই তথ্য আদান প্রদান করতে পারি। পরিবহন ব্যবস্থা তো বিজ্ঞান এনেছে দারুণ পরিবর্তন। বিমান, ট্রেন আর গাড়ির মাধ্যমে আমরা এখন দ্রুত আরামদায়কভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। আন্তর্জাতিক বাণিজ্য আর পর্যটনও বেড়েছে বহুগুণ। বিজ্ঞান আমাদের শিক্ষা ব্যবস্থাকেও করেছে উন্নত। অনলাইন কোর্স, ই বুক আর শিক্ষামূলক ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখন ঘরে বসে শিক্ষা গ্রহণ করতে পারি। বিভিন্ন বিষয়ে গবেষণা হয়েছে সহজ। কৃষিক্ষেত্রেও বিজ্ঞান এনেছে বিপ্লব। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা এখন বেশি ফলনশীল ফসল উৎপন্ন করতে পারি। কীটনাশক আর সার আমাদের ফসলকে রক্ষা করে, আর সেচ ব্যবস্থার উন্নতির ফলে আমরা এখন খরা আর বন্যাকে মোকাবিলা করতে পারি। শিল্পক্ষেত্রেও বিজ্ঞান এনেছে দারুণ পরিবর্তন। নতুন নতুন মেশিন আর প্রযুক্তির মাধ্যমে আমরা এখন দ্রুত সস্তায় পণ্য উৎপাদন করতে পারি। এর ফলে আমাদের অর্থনীতি হয়েছে শক্তিশালী আর মানুষের জীবনযাত্রায় মানও বেড়েছে। বিজ্ঞান আমাদের দিয়েছে আশীর্বাদ, কিন্তু কিভাবে ব্যবহার করছি আমরা তা। বিজ্ঞান সঠিক ব্যবহার আমাদের জীবনকে সুন্দর আর সফল করতে পারে। বিজ্ঞান আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি এর অপব্যবহার করেছে বিপজ্জনক। বিজ্ঞানের আবিষ্কারগুলো যখন ভুল হাতে পড়ে, তখন তা হয়ে ওঠে মানবতার জন্য হুমকি। বিজ্ঞানের অপব্যবহারের একটা বড় উদাহরণ হলো পারমাণবিক অস্ত্র। পারমাণবিক শক্তির আবিষ্কার যেমন আমাদের শক্তির চাহিদা মেটাতে সাহায্য করেছে, তেমনি পারমাণবিক বোমা তৈরি করে মানব জাতিকে করেছে বিপন্ন। হিরোশিমা আর নাগাসাকির ঘটনা আমাদের শিখিয়েছে বিজ্ঞানের এই ভয়াবহ রূপ। পরিবেশ দূষণ ও বিজ্ঞানের অপব্যবহারের ফল শিল্প বিপ্লবের পর থেকে আমরা প্রচুর পরিমাণে ফসিল ফুয়েল পুড়িয়ে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মাত্রা বাড়িয়েছি, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং আর জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা দেখা দিয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা বড় হুমকি। বিজ্ঞানের অপব্যবহারের আর একটা উদাহরণ হলো জৈবিক অস্ত্র। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োটেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে ভয়াবহ জীবাণু আর ভাইরাস, যা মানব জাতির অস্তিত্বকে বিপন্ন করতে পারে। সাইবার ক্রাইম আর হ্যাকিং ও বিজ্ঞানের অপব্যবহারের ফল। ইন্টারনেট আর কম্পিউটার সাহায্যে আমরা যেমন যোগাযোগ আর কাজকে সহজ করেছে, তেমনি হ্যাকাররা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আর সিস্টেম হ্যাক করে আমাদের ক্ষতি করেছে। বিজ্ঞানের অপব্যবহারের আর একটা উদাহরণ হলো সামাজিক মিডিয়ার অপব্যবহার। সামাজিক মিডিয়া আমাদের যোগাযোগ আর তথ্য আদান প্রদানে সহজ করেছে, কিন্তু এর অপব্যবহারে করে ছড়ানো হয়েছে ভুয়া খবর আর প্রোপাগান্ডা, যা সমাজে বিভেদ আর হিংসা ছড়াচ্ছে। বিজ্ঞানের অপব্যবহারের ফলে আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, অনলাইন গেমিং আসক্তি আর ডিজিটাল ডিভাইসের অপরিমিত ব্যবহার আমাদের মানসিক চাপ বাড়াচ্ছে, যা আমাদের জীবনকে করেছে অসুখী। বিজ্ঞানের এই ভয়াবহ রূপ দেখে আমরা যেন হতাশ না হই। বিজ্ঞানের সঠিক ব্যবহার আমাদের জীবনকে সুন্দর আর সফল করতে পারে। আমাদের দরকার বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করা আর এর অপব্যবহার রোধ করা। বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করা হলো এর আসল শক্তি। বিজ্ঞানের সঠিক ব্যবহার আমাদের জীবনকে সুন্দর, সফল আর নিরাপদ করতে পারে। কিন্তু কিভাবে আমরা বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে পারি? বিজ্ঞানের সঠিক ব্যবহারের জন্য আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে। বিজ্ঞান মনস্কতা মানে হলো সমালোচনামূলক চিন্তা, প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত আর যুক্তির সাহায্যে সমস্যা সমাধান। আমাদের শিখতে হবে কিভাবে প্রমাণ যাচাই করতে হয় আর কিভাবে ভুয়া তথ্যকে চিনতে হয়। বিজ্ঞানের সঠিক ব্যবহারের জন্য আমাদের পরিবেশ সচেতন হতে হবে। বিজ্ঞানের অগ্রগতি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর জন্য আমরা পরিবেশকে ক্ষতি করেছি। তাই আমাদের দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তি আর পদ্ধতি ব্যবহার করা। আমাদের শিখতে হবে কিভাবে শক্তি সঞ্চয় করতে হয়, কিভাবে বর্জ্য কমাতে হয় আর কিভাবে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হয়। বিজ্ঞানের সঠিক ব্যবহারের জন্য আমাদের নৈতিকতা আর মূল্যবোধক গুরুত্ব দিতে হবে। বিজ্ঞানের আবিষ্কারগুলোকে কিভাবে ব্যবহার করা হবে তা নির্ভর করে আমাদের নৈতিকতার উপর। আমাদের শিখতে হবে কিভাবে বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে হয় আর কিভাবে এর অপব্যবহার রোধ করতে হয়। বিজ্ঞানের সঠিক ব্যবহারের জন্য আমাদের শিক্ষা আর গবেষণার গুরুত্ব দিতে হবে। বিজ্ঞানের অগ্রগতির জন্য দরকার শিক্ষিত আর দক্ষ মানুষ। আমাদের শিখতে হবে কিভাবে গবেষণা করতে হয়, কিভাবে নতুন জ্ঞান অর্জন করতে হয় আর কিভাবে সমস্যা সমাধান করতে হয়। বিজ্ঞানের সঠিক ব্যবহারের জন্য আমাদের আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। বিজ্ঞানের সমস্যাগুলো কোনো এক দেশের নয়, এগুলো বৈশ্বিক সমস্যা। তাই আমাদের দরকার আন্তর্জাতিক সহযোগিতা আর সমন্বয়। আমাদের শিখতে হবে কিভাবে একসাথে কাজ করতে হয়, কিভাবে জ্ঞান আর প্রযুক্তি ভাগাভাগি করতে হয় আর কিভাবে বৈশ্বিক সমস্যা সমাধান করতে হয়। বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করাই হলো এর আসল শক্তি। আমাদের দরকার বিজ্ঞান মনস্কতা, পরিবেশ সচেতনতা, নৈতিকতা, শিক্ষা আর আন্তর্জাতিক সহযোগিতা। যদি আমরা বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা গড়ে তুলতে পারি এক সুন্দর, সফল আর নিরাপদ পৃথিবী।
0: এতক্ষণ শুনছিলেন মানব সমাজের কাছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই প্রসঙ্গে একটি কথিকা। কথিকাটি আমরা শুনলাম রামেশ্বর সাহুর কাছ থেকে।

শুনছিলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি। এবার বলি ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা বা ক্যারিয়ার ওরিয়েন্টেড স্টাডি সম্পর্কে দু চার কথা। ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা হলো এমন এক শিক্ষা যা আমাদেরকে সরাসরি চাকরির বাজারে প্রবেশ করতে বা নির্দিষ্ট পেশায় সফল হতে সাহায্য করে। বর্তমান সময়ে শুধুমাত্র সাধারণ ডিগ্রির চেয়ে দক্ষতার মূল্য অনেক বেশি। চাহিদা সম্পন্ন প্রধান ক্ষেত্রসমূহ যেমন প্রযুক্তি ও আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI, ডিজিটাল স্কিল, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, UI/UX ডিজাইন এবং কন্টেন্ট রাইটিং। ব্যবস্থাপনা ও ফিনান্স, BBA, MBA, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। স্বাস্থ্যখাত যেমন নার্সিং, ফার্মেসি, মেডিকেল ল্যাব, টেকনোলজি এবং ফিজিওথেরাপিস্ট। বৃত্তিমূলক শিক্ষা বলতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। এই সবের মধ্যেই কোন কাজের প্রতি আগ্রহ আছে এবং কোন কাজে সহজাত দক্ষতা আছে তা চিহ্নিত করেই আমাদের এগোনো উচিত। বাজারের চাহিদা যাচাই করতে হবে, আগামী 5 থেকে 10 বছরে কোন চাকরির চাহিদা বাড়বে তা নিয়েও গবেষণা করতে হবে। প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি অনলাইন বা অফলাইনে সার্টিফিকেট কোর্স করতে হবে। ভালোভাবে ইংরেজিতে লেখা, বলা ও চলা এই তিনটেই, অর্থাৎ দলগত কাজ করার যে ক্ষমতা সেটা আমাদের আয়ত্ত করতে হবে এবং সমস্যা সমাধানের একটা ক্ষমতাও রাখতে হবে। পড়াশোনা শেষ করার আগেই কোনো প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে কাজ করার একটা বাস্তব অভিজ্ঞতাও অর্জন করতে হবে।

এই রবীন্দ্রসঙ্গীতটি শুনছিলেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রসঙ্গে বলি কিছু কথা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হলো ভারত সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও বৃদ্ধির জন্য সহজ শর্তে লোন দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে ঋণের পরিমাণকে চারটি ভাগে ভাগ করা হয়। শিশুদের 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, মূলত

নতুন বা খুব ছোট ব্যবসার জন্য কৃষকদের 50,001 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। আর ব্যবসা যদি বাড়াতে চায় তরুণদের জন্য 5,01,000 টাকা থেকে 10,00,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। তরুণ প্লাস পূর্ণবয়স্কদের সম্প্রতি ঋণের সীমা 20,00,000 টাকা পর্যন্ত করা হয়েছে। বন্ধুরা, শেষ করব এরই সাথে আজকের অনুষ্ঠান। আজকে সমগ্র অনুষ্ঠানটিতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অপর্ণা। নমস্কার, শুভরাত্রি।